0: ওগো তোমার আকাশ দুটি চোখে কি সুন্দর গান, সত্যি শুনে অনেক ভালো লাগলো। অ্যান্ড আই থিঙ্ক সমীর নে ইস গানে কি কি থি ফরমাইশ। সমীর, লাভলি সং, বহুত আচ্ছা গানা সিলেক্ট কি আপনে। অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর টিউনড ইন টু বোলি প্যার কি অন দিল সে। আই এম ইয়োর হোস্ট অমরীন হাসনাত। বার বার ইসলিয়ে বতাতি হুঁ বিকজ আই নো কি লোক গাড়ি মে বেঠতে হ্যাঁ ফির উতর যাতে হ্যাঁ, অ্যান্ড সম পিপল ইউ নো জোইন ইন এন্ড দে হ্যাভ নো ক্লু, ও রেডিও অন করতে হুয়ে কন সা শো চল রা হ্যায়, কন সি ভাষা, কন সি ল্যাঙ্গুয়েজ হ্যায়, কন বোল রা হ্যায়। সো আই গো হেড এন্ড রি ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শো, তাকে এভরি ওয়ানস অন দ্য সেম পেজ অ্যান্ড ইউ নো হোয়াটস গোইং অন। 972-235-5555 হ্যায় হামারে স্টুডিও কা নম্বর। বোলি প্যার কি সেগমেন্টস মে হাম সির্ফ অর সির্ফ রিজনল ল্যাঙ্গুয়েজেস কে গানে প্লে করতে হ্যায়, নো হিন্দি, নো উর্দু, নো ইংলিশ। লেকিন ইয়ে সেগমেন্ট 5 বজে তক খতম হো জায়গা, সো উই অনলি গট 15 মিনিটস, লেটস সি ইফ উই ক্যান স্কুইজ ইন কাপল মোর সংস, এন্ড ইউ গট টু বি পেশেন্ট, দেয়ারস অ্যাট লিস্ট 5 মিনিট হোল টাইম। ফানিশা রেডিও আপ অন এয়ার হ্যায়, থ্যাঙ্ক ইউ ফর হোল্ডিং। আপকা নাম?
1: সঙ্গীতা
0: জি, সঙ্গীতা জি বলিয়ে, কোন সি ল্যাঙ্গুয়েজ কা গানা রিকোয়েস্ট করেঙ্গি?
1: হিন্দি সং, সিন্ধি,
0: সিন্ধি সং। ক্যা নাম হ্যায় আপকে গানে কা?
1: আসাম পেসে ওয়ারা আয়ুং।
0: ফির সে বলিয়ে, পেলা ওয়ার্ড ক্যা হ্যায়?
1: আসাম, আসাম,
0: আসাম,
1: হাম আসাম পেসে ওয়ারা আয়ুং।
0: পেসে,
1: পেসে,
0: হ্যাঁ মুঝে ভি চাহিয়ে পেসে ওয়ারা। ওকে
1: আয়ুং, সিন্ধিও কে লিয়ে আসাম পেসে ওয়ারা আয়ুং।
0: ওকে, ইসকা ক্যা মতলব ক্যা হ্যায়?
1: मतलब हम बहुत पैसे वाले हैं सिंधी लोग।
0: अरे फिर तो मेरे बेस्ट फ्रेंड हैं आप लोग, ठीक है। ऑलराइट, चलिए ये रहा आपका सिंधी सॉन्ग, थैंक यू। कहाँ से कॉल करेंगे आप?
1: साउथ के।
0: ऑलराइट, थैंक यू फॉर योर कॉल।
1: ओके। दुनिया जे सजे सिंधिन जे लाए मां पेश कया।